অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো ফজলুল করিম রচিত এটি গীত শিবানী দত্তর কণ্ঠত, প্রযোজনা বিপুল বৰুৱাৰ।

0: আছিল তার সেই আকো গুৱাহাটী ডায়েরিত যেটা পেপারের সম্পর্ক থাকা মানুষখিন যিনি জার্নেলিষ্ট সংবাদসেবী নতুন অসমিয়ার সম্পাদক হরেন্দ্রনাথ বৰুৱাই আকো তালুকো আহিছিল তেওঁলোকৰ লগত গোলাপ চন্দ্র চৌধুরী একেখিনি মানুষে কিন্তু লক্ষ্মীনাথ দাস পূর্ণ ভরালী গোটেখিনি আহিছিল আর লগতে কটনিয়ান বিলাক আহিছিল তাত লবঙ্গ খুব ভাল পাইছিল জিলিকারাম দাসর তাতো কিছু আড্ডা হয়েছিল কিন্তু ইন্টারেস্টিংলি কাফে ডিলাক্স মই অলপ পুরোনার কথা কৈছো কারণ মই সরুতে মই পাইছো ষাঠি দশকত ধরা 66-67 মানলৈকে আছিল এখন ডিলাইট বলে কৈছিল দেউতাহতে ডিলাইট কাফে ডিলাক্স কৈছে কিন্তু ডিলাইট তাত মিঠা বস্তু নাছিলে তাত চপ কাটলেট সস পিঁয়াজ ধুনিয়াকে সজাই দিয়ে আর দেউতা আমাক কেনেকে কাটা চামুচ ব্যবহার করব লাগে ঘর তো আমি নকরো তাতে শিকাবলে লৈ গৈছিলে তাত আড্ডা হৈছিল তাত IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েট্রিক্যাল এসোসিয়েশনের আড্ডার থলি কফি কাপর লগত আলোচনা হৈছিল স্টেটসম্যান সোভিয়েত দেশ ফিল্ম ফেয়ার এইবিলাক আছিল একাপ চাহ বা কফি লৈ টান মারি তাত আড্ডা মারিছিল কোনে কোনে হেমাঙ্গ বিশ্বাস দিলীপ শর্মা ভূপেন হাজরিকা বেনী মাধব মহন্ত দেউতা বেশি আড্ডাবাজ নাছিলে হিরুদা হীরেন ভট্টাচার্য অবনী গোহাঁই বৰুৱা রাম গগৈ তাৰপিছত সৌরভ চলিহা হোমেন বৰগোহাঁই তার মাজত দেউতাও গৈছিল
1: মৌনতা কেতিয়াবা অনুভৱ কেতিয়াবা প্ৰাৰ্থনা কেতিয়াবা প্ৰশান্তি কিছুমান নীৰৱতাৰ মাজতো থাকে হাজাৰ কথা শব্দেৰে প্ৰকাশ কৰিব নোৱাৰা বহুতো কথাৰ আদান প্ৰদান হয় নিঃশব্দে নিৰ্জন সন্ধিয়াৰ বুকুত বিলীন হৈ যোৱা তেনে এক নিঃশব্দ আলাপৰ বিষয়ে আমি অৱগত হৈছিলো উপলা বৰুৱাৰ পৰা
0: আমাৰ ঘৰলৈ প্ৰত্যেক দিনা মোৰ জন্মৰ পৰাই মই দেখিছো তাৰো আগৰ পৰাই খুব সম্ভৱ হিৰুদা আমাৰ ঘৰলৈ সদায় আহে দিনে দুবেলা আহে আৰু আমাৰ লগততো কথা পাতিব লগা বিশেষ নাই দেউতাৰ লগতো নাথাকে কিন্তু দুইজন লগ পাবই আৰু হিৰুদা আহি বহিলে নিজৰ ভাৱত থাকিলে কিবা দেউতাও নিজৰ ভাৱত থাকিলে দেউতাই কিবাৰ মাজতে উঠি গৈ নিজৰ কোঠাত লিখিলেগে আকৌ আহিলে আহি মাছ মামাৰ ঘৰত একুৰিয়া মাছিলে দেউতাই মাছক খাবলৈ দিলে আকৌ দুজনে দুফালে সিগারেট টানি বহি আছে নিজে নিজের ভাবত মগ্ন কিন্তু সেই রেগুলারলি হয়েছিল রেগুলারলি হওয়ার কারণে প্রত্যেক দিনা এই নিয়মিত আছে দুবার আহব সেই এটা মানে ভাবো দ্যাট ওয়াজ আড্ডা ইজনে সিজনের কি হেই রয়েছিল না জানো একটা নিঃশব্দ আড্ডা মানে মানে ভাবি উলিয়াছি দেউতা বেশি আড্ডা নাছিল দেউতা গিয়ে পেলে বোটর বহি কথা পাতি থাকবে নিল কিন্তু হিরুদা সদায় আহে আন মানুষ আহিলেও আহিলে বহিলে আমি কথা পাতিলো আচরিত হয় কেতিয়াবা আমার ঘরে আহে আহি দেখে যে হরে কি হল দুজন মানুষ দুফালে বহি আছে সিগারেট টানি আছে সিগারেট করেছে বা হেই করেছে দেউতায় কিবা কিবি মাঝে মাঝে করেছে আর হিরুদা একো নাই তেনেকুৱা সেই তেনেকে অলপ পিছত হিরুদায় আয়ে চাহটো দিবই আয়ে চাহটা দিলে যাও বলে কে উঠি গুছি গল বা কেতিয়াবা একো নকয় বলে কে গুছি গল সেই এটা কি আড্ডা নাজানো নীরব আড্ডা মানে ইজনে সিজনের প্রতি কি এটা ভাব আসলে ভাল ভাব এই যে এটা সদায় লগ পায় অথচ নিজের নিজের কবিতার কথা ইজনে সিজনক বুঝিও পায় সেইটাই ডর কথা মানে কথা নোকাকে দুজনে দুজনক বুঝি পায় সেইটো কিন্তু অকল হেৰি কথা নহয় আৰু কেইবাজনৰ লগতো আছে আড্ডা হয় যেতিয়া বিৰাট ফূৰ্তি লাগে আমাৰ যেতিয়া কোন আহে জানো সৈয়দ আব্দুল মালিক বৰ্তা যেতিয়া আহে আৰু আমাৰ আৰু গোটেই পঢ়া শুনা বন্ধ সেইদিনাখন আৰু তেখেত ইমান ৰসাল আছিল প্ৰত্যেকটো কথাতে হাঁহিব লাগে আৰু ইমান ফূৰ্তি গতিকে আমি আৰু আমাৰ পঢ়া শুনা সেইদিনাখন নাই আৰু একেবাৰে বন্ধ গৈ আড্ডা আৰু বৰ্তা আহিলে
2: অসমীয়া সাহিত্য আৰু সংস্কৃতিৰ কাণ্ডাৰী লক্ষ্যধৰ চৌধুৰীৰ ঘৰখনো আছিল সমাজৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ বিশিষ্ট ব্যক্তিসকলৰ ৰসাল আড্ডাৰ থলী এই সম্পৰ্কে আমি কথা পাতিছিলো তেখেতৰ সুপুত্ৰ বিশিষ্ট গায়ক তথা সাহিত্যিক ডাক্তৰ অঞ্জন জ্যোতি চৌধুৰীৰ সৈতে
3: আমাৰ ঘৰখন সৰুৰে পৰাই আড্ডাৰে ঘৰ আছিল বিশেষকৈ সাহিত্য সংস্কৃতিৰ লগত জড়িত পুৰুধা ব্যক্তিসকল তেতিয়াই আমি লগ পাইছিলোঁ ভূপেন হাজৰিকাদেৱৰে কথা কওক পুৰুষোত্তম দাসৰে কথা কওক কমল নাৰায়ণ চৌধুৰী তেখেতসকলে একদম ওচৰৰ পৰা পাইছিলোঁ সৰ্বেশ্বৰ চক্ৰৱৰ্তী জীৱেশ্বৰ চক্ৰৱৰ্তী এইসকলক আমি একেবাৰে ওচৰৰ পৰা পাইছিলোঁ আৰু তেখেতসকলে নানা ধৰণৰ এইবিলাক কথা পাতি থাকে আৰু আমি দেউতাহঁতে সেই সকলোকে বহুৱাই লৈ আমাক মানে মোৰ দাদাহঁত খুব পঢ়া শুনা কৰে বাইদেউ মই অলপ পঢ়া শুনা নকৰিছিলোঁ সেইকাৰণে দেউতাই কিন্তু পঢ়া শুনা নকৰিলে মা দেউতাই আমাক কেতিয়াও পৰ পৰ বুলি নকৈছিল আমাক মানে কেৱল এনেই বহি থাকিলে বেয়া পায় মানে কিবা এটা কৰি থাকিব লাগে হয় কবিতা লিখ গীটাৰ বজা হাৰমনিয়াম বজা কিবা ক্ৰিকেট খেল ফুটবল খেল মানে এনেই বহি থাকিলে দেউতাই খুব বেয়া পাইছিল সেইকাৰণে এনেকৈ আমাক মই যেতিয়া সপ্তম শ্ৰেণীত আছিলোঁ এবাৰ কৈছিল, এনেই বহি নাথাকিবিচোন, কবিতা লিখ, গান লিখ, আবৃত্তি কৰ, যদি একো কৰিব নোৱাৰ তেতিয়াহ'লে প্ৰেম পত্ৰকে লিখ, সেইবুলি কৈছিল।